সখী পারিব কি মনে রখি। গীতিকার অরক্ষিত দাস, কণ্ঠশিল্পী হরিচন্দ্র দাস।

প্রধানমন্ত্রী আবাস যোজনার দুই নম্বর খেপে রাজ্যের 61টা সহরাঞ্চল ন 5,343টা ঘর তিয়ার হবা। এগি রাজ্যস্তরীয় মঞ্জুরি ও তদারক কমিটি বৈঠক থি অনুমোদন মিলিছে। ইথি 61টা সহর ন মোট 65টা প্রকল্প হবারকে থিবার বেলে এথির লাগি 347 কোটি নু অতকা টঙ্কা খরচা হবা। কেন্দ্র সরকার 80 কোটি 145 লাখ টঙ্কা দেবারকে থিবার বেলে রাজ্য সরকার 53 কোটি 43 লাখ টঙ্কা দেবে। নগর উন্নয়ন বিভাগ তরফ মিলিথিবা সূচনা অনুসারে রাজ্যর আর্থিক দৃষ্টি নু দুর্বল বর্গঙ্কু ই ঘর বণ্টা যিবা। রাজ্যে থিবা অঙ্গনওয়াড়ি মানকর ভিত্তিভূমিকে বদলা যিবা। সবু প্রকার মৌলিক সুবিধা সহিত অত্যাধুনিক জ্ঞান কৌশল জরিয়ে ছুয়ামানকু পাঠ পড়বারকে যোজনা প্রস্তুত করা যাউছে। সক্ষম অঙ্গনওয়াড়ি জরিয়ে সবু অঙ্গনওয়াড়ির ডিজিটাল ইন্ডিয়া লাগু করা যাইকি ফি কেন্দ্রন টিভি ইন্টরনেট আ ওয়াইফাই ব্যবস্থা করা যিবা। ছুয়ামানকু ভিজুয়াল জরিয়ে পাঠ পড়া যিবার উপরে অতকা জোর দিয়া যিবা বলি মহিলা ও শিশু বিকাশ বিভাগ সচিব মৃণালিনী দর্সওয়াল গণমাধ্যমকে সূচনা দেইছেন। সে আহুরি কইছেন ফি হপ্তান গণ অঙ্গনওয়াড়ি কেন্দ্রমানকর সমীক্ষা করা যিবা। ভোটর তালিকাকে নির্ভুল ও স্বচ্ছ করবার লাগি রাইজে চালিথিবা স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর অভিযানর গলাকাল 9 নম্বর দিন সরিছে। বেলবুড়ার 6 বজে তক রাইজে 2 কোটি নু অতকা ভোটরঙ্কু পরিগণনা ফর্ম বণ্টা যাইছে বলি রাজ্য নির্বাচন অধিকারীঙ্কর কার্যালয় তরফ সূচনা মিলিছে। কেন্দ্রীয় লোকসেবা আয়োগ ইউপিএসসি পরিচালিত প্রশাসনিক সেবা পরীক্ষা লাগি রাজ্যের 200 জন আশায়ীঙ্কু রাজ্য সরকারঙ্ক তরফ মাহালিয়া কোচিং যোগাই দিয়া যিবা। এথির লাগি আইবা 28 তারিখ গোটে প্রবেশিকা পরীক্ষা হবা। ইচ্ছুক আশায়ীমানঙ্কু আজঠানু আইবা 19 তারিখ ভিতরে উচ্চশিক্ষা বিভাগের স্যাম্পস পোর্টাল জরিয়ে আবেদন করবারকে হবা। প্রবেশিকা পরীক্ষাটি পাস করিথিবা 200 জন যোগ্য প্রার্থীঙ্কু রেসিডেনশিয়াল কোচিং সুবিধা দিয়া যিবা বলি উচ্চশিক্ষা বিভাগ তরফ বাহারিথিবা বিজ্ঞপ্তিতে কুহাযাইছে। রাজ্য সরকার চাষ ও চাষীমান লাগি বহুত পদক্ষেপ নৌছেন। বলাঙ্গীর জেলা পাটনাগড় নু গলাকাল আম রপ্তানি করা যাইছে। উপমুখ্যমন্ত্রী কৃষিমন্ত্রী কনক বর্ধন সিং দেও ইতার শুভারম্ভ করিছেন। সুবর্ণপুর জেলা সোনপুর ও বিনকা ব্লক ন গোদাবরীশ মিশ্র আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনা করা যাইছে। কার্যক্রমটি বীর মহারাজপুর বিধায়ক রঘুনাথ জগদলা আও জেলাপাল ডক্টর নৃপরাজ সাহু মুখ্য অতিথি ভাবে যোগ দিয়েছিলেন। বৌদ্ধ জেলার 3টা গোদাবরীশ মিশ্র আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনা করা যাইছে। কার্যক্রমটি বৌদ্ধ বিধায়ক আও সরকারি মুখ্য সচেতক সরোজ কুমার প্রধান মুখ্য অতিথি ভাবে যোগ দিয়েছিলেন। ইন জনাই দিয়া যাইপারে যে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি গলাকাল আভাসী জরিয়ে রাজ্যের 204টা গোদাবরীশ মিশ্র আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের একাথরকে ভিত্তিপ্রস্তর স্থাপনা করেছিলেন। ঝারসুগুড়া বিমানবন্দর নু সম্বলপুর শহরের ভিন ভিন ইলাকাকে 22টা আম বস সেবা মূল হয়েছে। রুট নম্বর 211 এসি বস সেবা ঝারসুগুড়া নু সম্বলপুর চলাচল করবা। ই আম বস সম্বলপুর ঐঠাপালি বস টর্মিনাল নু বাহারিকি সম্বলপুর ও ঝারসুগুড়ার ভিন ভিন জায়গা দেইকি বীর সুরেন্দ্র সাই বিমানবন্দর ন পৌঁছুছে। যাত্রীমানকর চাহিদাকে নজরথি রখিকি ফি দিন সম্বলপুর নু ঝারসুগুড়া বিমানবন্দর ও বিমানবন্দর নু সম্বলপুর ভিতরে 22টা ট্রিপ চলাচল করুছে। আজ হচ্ছে বিশ্ব মহাসাগর দিবস। পৃথিবীর 70% নু অতকা ইলাকাটি মহাসাগর রয়েছে। মহাসাগর আমার গ্রহর লাগি 50% অম্লজান তিয়ার করছি আর মহাসাগর জৈব বিবিধতার ভিল কুঞ্জিকাঠি আয়। পৃথিবীর 100 কোটি নু অতকা লোক ভিন ভিন ক্ষেত্রটি মহাসাগর উপরে নির্ভর করছেন। মহাসাগর হচ্ছে আমার অর্থনীতির মূল আধার। হলে ভিন ভিন কারণ নু মহাসাগর মানকর নুকসান হচ্ছে। সেতির লাগি মহাসাগর মানকর সঙ্গে মনুষ মানকর সন্তুলন বনাবারকে বিশ্ব মহাসাগর দিবস পালন করা যাউছে। সম্বলপুর গঙ্গাধর মণ্ডপ ন গলা 4 তারিখ নু মূল হইতিবা সর্বভারতীয় কবাডি কপ গলাকাল উদযাপিত হইযাইছে। ই জাতীয় কবাডির পহেলা সংস্করণটি আরসিসি ভোপাল দলকে 47-31 পয়েন্টটি হরেকি এসকেএমজি জবলপুর দল চ্যাম্পিয়ন হয়েছে। উদযাপনী সমারোহটি পঞ্চায়েতিরাজ ও পানীয় জল মন্ত্রী রবিনারায়ণ নায়ক মুখ্য অতিথি ভাবে যোগ দিয়ে বিজেতা ও উপবিজেতা দলকে পুরস্কৃত করেছিলেন। এছাড়া আঞ্চলিক খবর ইন শেষ হল। আরবেলর আঞ্চলিক খবর শুনিপারবে রাতে 7 বাজিকি 2 মিনিট থি। জুহার।

গীতটি সুগম সঙ্গীত শুনলি। কণ্ঠশিল্পী মানে ছিলে প্রমোদ কুমার পণ্ডা এবং রসুন খান। গীতগুড়ি রচনা করেছিল অক্ষয় কুমার মহান্তি, প্রদীপ কুমার বেহরা এবং সত্যনারায়ণ মিশ্র। আকাশবাণী সম্বলপুর আরম্ভ করছু হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম। কার্যক্রম আরম্ভে শুনন্তু জাভেদ অল্লি গাইতে এই গীতটি, কথাচিত্র যোদ্ধা আকবর, সঙ্গীত এআর রহমান, গীতিকার জাভেদ আখতার।

আশ কিং এবং সুনিধি চৌহানঙ্ক দ্বৈতকণ্ঠরে এই গীতটি দম মারু দম কথাচিত্রর সঙ্গীত প্রীতম গীতিকার জয়দীপ সাহানী।

স্বপ্ন সাগর কথাচিত্র নু ইগিতকে শুনুন কিতকে লিখিছন দেবদাস ছোটরায় সঙ্গীত শৈছন অক্ষয় মহান্তি আউ গীতকে গাইছন অক্ষয় লীলা আউ সাথী।

কাজীরকম সৃষ্টি সুননি গীতকে গীতকে গাইছেন অনুরাধা পড়ুয়াল আউ রূপকুমার রাথোড়। কথাচিত্র ধর্ম শৈলী হেলা, সঙ্গীত মন্মথ মিশ্র, গীতকে লিখিছেন নিজাম।

আপনার শুনেছেন সম্বলপুর গীতার কার্যক্রম আকাশবাণীর সম্বলপুর কেন্দ্র নিউ এহাছেন এই গীতটা শুনুন গাইছেন গীতাঞ্জলি পোড় আর গীতটাকে লিখেছেন বিরঞ্চি মল্লিক।

শ্রোতা বন্ধু, আমার পরথি গোটে বহুত সুন্দর গ্রহ আয়। এতার প্রাকৃতিক পরিবেশ, শাগ শাগ জঙ্গল, জীবজন্তু, পায়ন পবন, নয়েদ নলিয়া সবু কেড়ে সুন্দর। আউ মনুষ জীবজন্তু বঞ্চি রহবার লাগি যেন যেন জিনিস দরকার সবু ইনু আছে। হলে বঞ্চি রহবার লাগি যেন মৌলিক উপাদান গুড়া দরকার সে ভিতরু পায়নটা বহুত জরুরি আয়। আমি দুই দিন নাই খাইকি বি বঞ্চি পার্মা, হলে পায়ন টিকে নাই পিলে জীবনটা পলে গলামি তা লাগসি। ই বাবদে তো আহরি কথা হামা, হলে পহেলা কার্যক্রম মূল কর্মা এই গীত নু শুনমা সিনেমা ক্যা দিল নে কাহা। দ্বৈত কণ্ঠশিল্পী হচ্ছেন উদিত নারায়ণ আউ অলকা ইয়াগ্নিক, গীত লিখিছেন সঞ্জয় ছেল আউ সঙ্গীত দিয়েছেন হিমেশ রেশমিয়া।

শ্রোতা বন্ধু, ভিন ভিন ভাষা, ভিন ভিন জায়গা, ভিন ভিন পিন্ধন উড়ন আউ ভিন ভিন কলা সংস্কৃতি পরম্পরা হেলে ফের আমে সভে গোটে আমার মনেক আমার ভাবেক আউ সমকু গোটে ডোরে বাঁধি রখিছে আকাশবাণী। ছুয়ানু বুড়া, গাঁ নু সহর, হিমালয়নু কন্যাকুমারী, সবুঠানে অছে আমার আকাশবাণী।

0: নাম তা যেতিত আহাল দাঁত যে নামে ই মাক্কা পুপু ঝকা ঝকানু নামে কুণা সম্প্রদায়ের গে যেন ভাষা আতলি তামে যেন সামাজিক পরম্পরা রীতিনীতি আতলি তামে যেন সংস্কৃতি আতলি আদগে বিষয় নু নাম আলোচনা নানাল দাঁত আউ তঙ্গে সঙ্গেন সঙ্গেন নামে ই সম্প্রদায়ের গুঠিয়ার একানেকরি আগলিগে কর আকাত্থাৎ ভি তেঙ্গা খাতরালি সামিয়াবোধ আগলি যেনতার আচা ধীরে ধীরে আদাদ বাদলারালি আর আলারগে হি অন্টা ইচ্ছা বাদলারালি নামে সম্প্রদায়ের তা যেতে ছোটি ছোটি কুকু গুঠিয়ার কুকায় গুঠিয়ার বাড়ালনার আর আকুন পাড়ালনার আর আগলিগে কেরারিন তা পুরখান্তার যেনতা রীতিনীতি নু রালিয়ার আ কাত্থান জেত্তির গ্রহণ মাল্লা নানুর আর একাবোধ রাচা আধার আদান হি ইয়ালনার হেলে কাত্থা মাঞ্জা যে নামে অন্টা যেন সংস্কৃতি রাচা আদাদ ভি একানেকরি বার্না পিঢ়ি গে লাগান র আ কাত্থান ভি নামে বিচার কামনা আতলি দু হেলে যেতকি বাকেন নামে হাত দু বছর পাড়চার লেকচার শহর গে কেরার আর নকরি চাকরি নাঞ্জার আর অন্টা ভল সামাজিক স্থিতি নু আতলনার আর হি চাহালনার যে নামে যেন পরম্পরা আতলি একাবোধ রাজকুন ভল একাবোধ টিকে আকুন তা সামিয়ানু ঠিক মাল্লা খাপ মোহালি আ কাত্থান ভিতাম বিচার নানার হলে নাম এরত যে একাবোধ নামে লাগান নামে সমাজকে লাগান ভল দু আ কাত্থাবন আগলি আগলি হত হলে কাত্থা মাঞ্জা যে নামে যেন অনটা ধনী সংস্কৃতির আচা নামে যেন রীতিনীতি পরম্পরা রাচা আদান নাম মদ্রচত হন্য কাত্থা মাল্লি দিন আদান ভি নাম আহত হলে যেই পুনা পুনা কাত্থা বার আর পাচ্চাবন যদি নাম মদ্রচত হলে একাবন পুনা যে আদানি বলদাত তেঙ্গাগে হলে নামে ই সম্প্রদায়ের গুঠিয়ার একানেকরি তাম চালরালিয়ার একানেকরি তামে সামাজিক যেন পরম্পরা রাচা জন্মারকান্তি ক্ষীণাতক যাহা ভি ঘটালি নামে জিয়ানু আদান যেন নাম এরাল দাঁত আ কাত্থান বন্ধি আলোচনা কামনা জরুরি দু আর হন্যে এরত হলে সাঁসারবন যদি আগলি হুয়া গে লাগান হলে অন্টা কুকুস গে লাগান অন্টা কুকায় অন্টা হি দরকার খাতরি আর হন্যে নামে ব্যঞ্জনা হাজনা গে নামে কুণা সম্প্রদায়ের গে ভি অন্টা পরম্পরা রাই আদান নাম যেতে মানাল দাঁত আর আদগে হিসাব নু নাম আকুন্ত ভি চারাল দাঁত আর হ ইদান হি এরা খাতরালি যে যেতেবেলে আদাদ সামিয়া ধীরে ধীরে পরিবর্তন মাঞ্চকিছি নাম ভি পরিবর্তন মানাল দাঁত আর একানেকরি নামে আকুন্তা উল্লানু নাম ভিড় রথ আর দুসরা আলারগে লেখা নাম ভি একানেকরি নামে সংস্কৃতি পরম্পরা মদ হন্যে জাকজমক মানো আ কাত্থানি এরাল দাঁত হেলে ইদান নামে জরুর রাহানা কাত্থা যে নামে পহলে নামে পুরখার গুটি একানেকরি নামে সংস্কৃতি বন নামে চালি চলন বন নামে রীতিনীতি বন ই কাচারা দানি আনা জরুরি দু হলে হন্যে এরত হলে তা কেতনি কেতি কাত্থা আতলি আর হুরমি কাত্থা বনিসান নাম আলোচনা পলদাত কামাগে হলে কাত্থা মাঞ্জা নামে যেন ব্যঞ্জনা পরম্পরা অনটা আতলি নামে কুণার গুটি একানেকরি ব্যঞ্জনার একানেকরি ব্যঞ্জামানি একানেকরি অনটা কুকায়বন ঠিক কামনার আর ব্যঞ্জনা হাজনার আ কাত্থা বনি না আলোচনা কামত আউ ইদগে লাগান জহকিরি আলোচনা কামাগে লাগান ইন্না এম মেহকাদম সুনাখাঁড় তার্তি অনটা বন্ধুরিন আর তেঙ্গর তামে নিজর পরিচয় আর ই নামে ব্যঞ্জনা কা ব্যঞ্জনা কাত্থাবন টিকি আলোচনা নানর তা অনুরোধ কামন ই আজ্ঞা ঘারিন জুহার নিম ইন্না বার্চকার আকাশবাণীগে আউ নামে ই মাক্কা পুপু ঝোকা ঝোকা কার্যক্রম নু নিম সময় চিষ্কার আদগে লাগান হেলে পহেলা নিমে পরিচয় বন চিওর লাগর আর একানেকরি নামে কুণা সম্প্রদায়ের গুঠিয়ার ব্যঞ্জনার হাজরনার একানে নামে পুরখার কামালিয়ার আর ধীরে ধীরে একানেকরি ইদাত পরিবর্তন মাঞ্জা কানিয়া কুকায় অনটা আড়পাগে অন্দরর যে একানে হিসাব নু আদাদ মুলি মানি আর আ কানিয়া কুকায় বদ আবর কুকসি আড়পানু মাংখনার আ কাত্থাবন আলোচনা নানত তা পহেলা নিমে পরিচয় বন টিকে চিওর লাগর
1: ইন্না এমহায় কুটনিয়া বিরসাপাড়া তিন বার্চকাদাম এম নামে মাঞ্চা কোড়ো ধনুয়ার
0: আচ্ছা হেলে ইন্নতা ই কার্যক্রম নু নিন বার্চকাদার হলে নামে ই যেন কুণার জন্মারকান্তি ক্ষীণাতক যাহা রীতিনীতি আতলি যেতি গুঠি কার্যক্রম কা কার্যগুঠি মানালি আন্নু তার নাম সামিল মানাল দাঁত আর নামে জিয়াবন আগলি হুয়াল দাঁত হলে হন্যে এরত হলে তা অঞ্জুকু কার্যক্রম গুঠি মানালি নামে জিয়ানু গুঠি একলা ষঠী উঠিয়ারিন্তি মৌলিক আমিকিরি ক্ষীণাতক গঙ্গাঘাটি কানাতক ভিল নাম सांस्कृतिक नमे कार्यक्रम आतली अन्न भी गीतु पाड़ाल दात नाना दात भी ओल्हाल दात भी अनेक कथा मनाली ता आदगे भितर उनटा मनाली बेंजा ता ई बेंजा बाबद नु नाम आलोचना नानत नमे कुणा हलार प्रकृति रे जेते बेले पुरखार बेंजरा लियार नमे आगलिंती एक्का नेक परंपरा बद राचा हो कथा बन टिके तेंगोर
1: नमा बेंजा सृष्टि जेते बेले मंचा जंगल नु रहीकिरी ही नहा आयंग बांग जमर सृष्टि उनटा नंचार जे नाम इन्ने अड़ाई पक्का इसके रोत हले नाम समाज नु एकासे नाम गंती नु बारोत आर एकाद उनटा भोल मानो आ चीज बोन नाम उनटा चिंता कामोत वाचारारु जंगल नु आर उनटा बोटकी नमचार आरु गुचा पंचेटा पाड़ांतिन उनटा उनटा आल में हर आरु आसान उनटा आर उनटा बहुत किची विचार नंजार ये नाम इसके कम इन्नेन रोत को थले दुनिया माँ चल रही नाम उनटा गुचा किचि उनटा बंधुवास जोड़ दात बाचारू आर उनटा बंधुवास जोड़ियार जे इसके बंधुवास जोड़ोत रा मझियार उनटा रोर हेसार उनटा रोर तार परे टप्पार रोर कुजरार रोर इन्ने ही किरी पन्नार रोर इन्ने ही किरी उनटा पाँच बंधु मंजारू आर बंधुवास जोड़ोत बाचार एक्कार गी हेसार गी ता बंधुवास माँ मानी टप्पार गी दी अलगा रईद मझियार गी अलगा रईद हले आर एर हेसार मझियार बंधुवास जोड़ो हेसार कुजरारिन ही जोड़ो एने कई कंटा कनिया कमचार कनिया कमचार आसान बाजार जी कनिया तो कमचका गनिया हाथ दू बच्चर नहाए आर जुड़ी पति का भोलमंद कचनेखरार आरु एम है सबुदिन गी लगन चिरोदिन गी लगन एम है जुड़ी पति रोम एमन बेंजा वाचार हले पाँच पाड़ान तीन बंधुर जेन बर्चकाचार आ बंधुर वाचार जेन नाम बेंजो तिसके गुजा मड़वा कामोत मड़वा कामोत आ मड़वानु एंदेर एंदेर मन्नु लगो आर वाचार जे हाला बाबू गुजा बुढ़िया अंटा धरा जामा मन्नु टिके टिके छपा किरार मादी मन्नु छपचार जे अन्नु गुरो सुरखा अंतिन आरु आरु दूसरा मनुन छपा किरार बीजा मनुन छपचार जे अन्नो हेसुर खा आंगे आर वाचार जे मादी मनु कुका हद्दू आर बीजा मनु कुको हद्दूस वाचार आरु जोड़े ता मनुन नाम चिंचकत अले आर बंजर नाम है सर्वो सर्वा इन्ना आर्गी बिंजा मनो अन्नो आरु इंदर इंदर मनु अन्नो मक्का मनु जम्बू डाड़ा ఇవిడా జతే ఉంటాదన్ గడ్డార్ నుయట కల్ల కంచరరు నుయట మన్ను విద్యారరు కల్ల కంచరరు అదన్ గడ్డార్ ఆ మడువాను వెంజామంచ హలే ఆర్ మంజర్ మాది మన్ను ఆరు నహాయ బీజా మన్ను గి బంధు మంచర్ కిరార్ బాకీ ఆరు నహాయ మక్కా మన్ను జంబూ ఆ విభిన్న ప్రకార్ మన్ను ఆర్ సాఖీ రాచర్ ఈ హద్దు జోడేరిన్ బెంజత్ బులికిరి తో అక్కున్ భీ నహాయ বন্ধু দরকার নামা হিসাব নু আ পরম্পরা না হয় সংস্কৃতি এরা আরু আকুন তক ভি নাম ওটা এরা এরা যে এই প্রকার ওটা হাদু বচ্চন বেঞ্জত সভা মানো কেন সংস্কৃতি বাঢ়্র বুলিকরি বহুত চিন্তাধারা রই আগলি শিক্ষিত মাল্লারুর আয়াং বাং না হয় আদারতি কুণ্ডতি পোসার আরু টিকে টিকে পাঠ সাঠ পড়তাচার আর বহুত কিছু নমান আগলিগে বাড়াওয়াচার
0: হ্যাঁ ইদান তার তেঙ্কার যে ನಮ್ಮ ನಿಮ್ಮ ಜೀವನ ಆಲೋಚನಾ ನಾನಲ್ ಕಾ ಜಿ ಬೆಂಜಾ ಅಂಟ ಮಂಚ್ಕೊಂಡು ಮಾಡುವ ಅಂಟ ಕಮ್ದಾತ್ ಅರು ಮಾಡುವನು ಏಕಾಕ ಮನ್ನು ಗುಠಿ ಲಗ್ಗಿ ಆ ಕಥವನ್ ತೆಂಕರ್ ತಾ ಇದಾದ ಕನಿಯಾ ಕುಕಾ ಘರಿ ಅಡಪನು ಹಿ ಮಾನಿ ಅರು ಬರ್ಕು ಕೋಸಿ ಅಡಪನು ಹಿ ಮಾನಿ ಕಾ ಅಂಟ ಖಾಲಿ ಬರ್ಕು ಕೋಸಿ ಅಡಪನು ಇಕ್
1: ಮಲ್ಲ ಜೋಡೆ ನುನ್ ಮಾನಿ ಜೋಡೆ ನುನ್ ಮಾನಿ
0: ಅಲೆ ಜೋಡೆ ನು ಹಿ ಹು ಜೋಡೆ ಮನ್ನು ದು ಲಗ್ಗಿ
1: ಆ ಜೋಡೆ ಮನ್ನು ಲಗ್ಗೋ
0: ಅಚ್ಚಾ ಖಾಲಿ ಮಾದಿ ಮನ್ನು ಕನಿಯಾ ಕುಕಾ
1: ಕನಿಯಾ ಕುಕಾ
0: ಅರು ಬೀಜಾ ಮನ್ನು ದು ನಮೇ ಬರ್ಕು ಕೋಸ್ ಬುಲಿ ಕಿರಿ ತೆಂಕರ್ ಅದಕ್ಕೆ ಲಗನ್ ಆ ಪರಂಪರಾ ಬೋನ್ ನಮ್ಮ ಹಿತುವಾಲ್ ದಾತರು ಅಕ್ಕುನ್ ಜಕೋರ್ ಭಿ ಮಡುವಂಟಾ ಜೆತೆಬಲೆ ಕಂಕುನ್ ಈ ಮನ್ನು ಗುಠಿನ್ ನಾಮ ಒಂದ್ರಾಲ್ ಹಾಯ್ ಕಮಲ್ಲ ಹಾಂ ಇದಂತ ಬಢಿಯಾ ಜಿನಿಸ್ ಅಂತ ತೆಂಕರ್ ತನ್ನ ನಮೇ ಪ್ರಕೃತಿ ಗಾನೆ ಜೇತು ನಮೇ ಜಿಯಾ ಬದ ಜೋಡ್ರಾರು ಅತಲಿ ಆ ಪ್ರಕೃತಿಗೆ ಆ ಮನ್ನು ಮಾಸ್ ಆ ಅಮ್ಮು ಆ ಅಥಾ ಅಕ್ಕುನ್ ತಕ್ಕ ಭಿ ಲಗ್ಗಲಿ ಹೇಳಿ ಒಂಟಾ ಕಥಾ ನಿಮೇಸ್ತಿ ಅಕ್ಕುನ್ ಅಹಾಗೆ ಲಗಾಮ್ ಮೆನೋಮ್ ಜೆ ಈ ಬೆಂಜರ್ನಾ ಜೆನ್ ಒಂಟಾ ಸಿಸ್ಟಮ್ ಅತಲಿ ನಮೇ ಕುಣಾ ಸಂಪ್ರದಾಯರ್ನು ಅಗಲಿ ನಮೇ ಕುಣಾರ್ ಗುಟಿ ಎಕ್ಕಾನಿಕಿ ಬೆಂಜರಾ ಲಿಯಾರ್ ಕನಿಯಾ ಕುಕಾಯ ತರ ಬರ್ತಿಯಾ ಕಾಲಿಯಾರ್ ಕನಿಯಾ ಕುಕಾಯ ಮೊನ್ನೆ ಅಂದ್ರಿಕಿರಿ ನಮೇ ಅಡಪಾಸನ್ ಬರ್ಕು ಕೋಸಿ ಅಡಪಾಸನ್ ಬೆಂಜಾಲಿಯಾರ್ ହୁକଥାନ୍ ଟିକେ ତେଙ୍ଗର କାନିଆ ଠା ବେକାନେ କାମାଲିଆର ପହିଲେ
1: ହଇ ଆର ଧରା ବନ୍ଧୁ ବାସନଟା ବେଦାଲିଆର ହାଦୁ ସଣ୍ଟା ଜୁଆନ ମଞ୍ଜାସ କିରାସ ହାଦୁ ଦଣ୍ଡା ଜୁଆନ ମଞ୍ଜାଗରା ହେଲେ ଆର ଏନ୍ତା ଯୁଡ଼ିପତି ନାନ ଯୁଡ଼ିପତି କାମଚକୁନ୍ କେନ ଦୁନିଆ ନୁ ନାହାଏ ଜନସଂଖ୍ୟା ମାନ ହେଲେ ଦୁନିଆ ମାନେ ବଢ଼ତେ କୋ ଇ ଚିନ୍ତା କାମଚାରୁ ଆର୍ କନିଆ କାମା କେରାର କନିଆ କାମଚାର ଅନ୍ଧ୍ରା ବେଞ୍ଜାର ଆର୍ ଘି ବେଞ୍ଜା ମଞ୍ଚା ଆରୁ ଆସ୍ତିନ୍ ଏଇଆ ଜନସଂଖ୍ୟା ବଢ଼ତେ କେରା
0: ହୁଦା ତ ଜନସଂଖ୍ୟା ଦୁ କିନ୍ତୁ ନାମେ ଯେନ୍ କୁଣା ସମ୍ପ୍ରଦାୟର ଗୋଟିଏ ଯେନ୍ ବେଞ୍ଜରା ଲିଆର ଆ ତାଙ୍କେ ସିଷ୍ଟମ୍ ବୋଧେକାନି ରାଛା ପହିଲା କାଲିଆର ଅଣ୍ଟା କୁକା ଅଣ୍ଟା ଆତିଲି ବନ୍ଧୁବାସ ତାର୍ତି କା ନେଖେ ନାମେ ନିଜର ଆଲାରର ଆର୍ଗି ତାର୍ତି ଖବର ବାରା ଲିଆ କା ଇର ବେଦାଲିଆର ଠିକ୍ ମଞ୍ଜା ହେଲେ ଇଶାନ ଅଣ୍ଟା ଆତିଲି ବାଚାର ହେଲେ ଏକାନିକିରି ତମେ ତେରା କାଲିଆର ପହିଲା
1: ହଇ ତମ ଧରା ନାହେ ଯେନ୍ ପରମ୍ପରା ରହି ଏକାଶନଟା ହାଦୁ ଇରିଆର ଇ ହାଦୁ ସି ଜୁଆନ ଥିଲା ସାହସୀ ହେଲେ ତୁମ୍ବା ସଟା ଛାତା ଅଣ୍ଟା ବିଟି ଅଣ୍ଟା ଧରାରୁ କାଲିଆର କାନିଆ କାମ ଆଗେ ଯେତେ ଡିହି ପାଡ଼ାନୁ ଅଣ୍ଟା ଅଣ୍ଟା ନାଙ୍ଗାଏ ଜାତି ବନ୍ଧୁରୁ ଆନାଏ ହେଲେ ଆର୍ ଇନ୍ ପାବୁ ଏଦିନାଏ ଯେ ବାବୁ ଇଶାନଟା ହାଦୁ ସଣ୍ଟା ଥିଲା ବହୁତ ଭଲ ତାହାଏ ଚାଷବାସ କା ବିଭିନ୍ନ କାମ ନୁ ଆ ବଢ଼ିଆ ଥିଲା ହେଲେ ଆ ହାଦୁ ଦଣ୍ଡା ଜୁଆନ ମଞ୍ଚ କିଛି ଧରା ମଝିଆର ସାଙ୍ଗେ କୁଜୁରା ସାଙ୍ଗେ ଟୋପାର ସାନ୍ ହେଲେ ଆ ହାଦୁ ଗନେ ଯୁଡ଼ି କାମ ତ ନେ ହେଲେ ଏଇ ବାବୁସ୍କେ ବାନେ ମାନୁ ହେଲେ ଆ ତାର୍ତି ଖବର ଦବର ବାର ଏରା ବରା ନାମ କୋତ କମ୍ ସେ କମ୍ ଆଗଲି ତ ପାଞ୍ଚ ବର୍ଷ ନୁ କନିଆ କାମାଲିଆର ବୁଆ ଗୁଠିଆର ଯେ ନା ଭାଇ ପାଞ୍ଚ ବର୍ଷ ତ କନିଆ ରହିଲିଆ ଇନ୍ନା ନେଲା ମା ରହି ତ ଆ ହିସାବ ନୁ କୋର ଏରର ବାରର ହୁଦୁଲ ଛୋଟେ ପାହି ଆନ୍ତିନ ତାମାନ ମେହର ଆଧି ଛୋଟେ ପାହି ଆନ୍ତିନ ବାରର ଆରୁ କୁକସ୍ କେଡ଼ପାନୁ ବୋର ଯେ ଏମାଏ କୁକସିନ ଏରକାମ କାଡ଼ପା ପାଲିନ ଏରକାମ ଏମା ଜମା ଠିକ୍ ରହି ଏମ୍ ଇନ୍ନା କନିଆ ହାଦୁ ଚୋମ ତ ଆଙ୍ଗେ ଆର୍ ମେହର ଆଙ୍ଗେ ଆରୁଣ୍ଟା ପାହି ନମାଏ ଧରା ତୁମ୍ବା ସଟା ଛାତା ବିଟି ଇ ବନ୍ ଧରା ଆରୁ ବାର୍କେ ତ ଆଦାନ ଧରରୁ କୋର ଆସାନ ଜୁହାର ଝାକର ଲାଗୋର ଯେ ଏମ୍ ଓମକା ପାଡ଼ାନ୍ତାମ ତୁମ୍ବା ସଟା ଅନ୍ଦରକା ଦାମ ଯେ ଇନ୍ନା ନିମାସନ ଡେର୍ଚକାମ ଇନ୍ନାନ୍ତିନ ଏମ୍ହାଏ ବହୁ କା ହେଡ଼ ଆବତ ଏମ୍ହାଏ ମାନକ କଥା ଯଦି ଫାଇନାଲ ମଞ୍ଜାକେ ରହିଲେ ବୁଲିକିରି ପାବୁନୁ ଏସ୍କେ ବର୍ଚକାର ନେରୁ ଏଦ୍ରାକାର କା ବିଛି ଏରକାର କାସନ ବଣ୍ଡୋ ଖଣ୍ଡିଆ ଆପଣ ସତ୍ୟେଙ୍ଗା ମଲା ହେଲେ ହାଦୁ ବଚରକେ ଲାଗ ବୁଲିକିରି ଆଦାନ ଆର୍ ମେନ୍ ନାଏ ଆ ବନ୍ଧୁର ହେଲେ ସତୁନ କେର୍କିର ହେଲେ ସତ୍ ତେଙ୍ଗର ଆର୍ ନୁଣ ହେଲେ ନିଜର ହାଦୁକେ ଲାଗ ବୁଲିକିରି ଆର୍ ଆସାନ କାଚନେଖର ନାଏ ତାର୍ପରେ ଆସାନ ତାଏ ମାନିକି କଥାବାର୍ତ୍ତା ଆରୁ ଫେର୍ ବଡ଼କୁନିଆ ଛୋଟ କୁଣୁଆ ଯେତେନ୍ ମେହନାଏ ଆରୁ ଫାଇନାଲ ମଞ୍ଚା ହେଲେ ଫେର୍ ବର୍ତ୍ତିଆ ମେହର ଯେ ବର୍ତ୍ତିଆନୁ ଇଅ ଆଲ ଅନ୍ଦ୍ରଏ ନିହା ବର୍ତ୍ତିଆ ଯେତ୍କି ଭି ଅନ୍ଦ୍ରଏ ଆବଦ ଆଙ୍ଗେ ଆଙ୍ଗେ ତା ଯୁଗନୁ ହିସାବ ମଲ୍ଲାରୁ ହନେନ୍ ଚାଲରା ଲିଆର ଆଙ୍ଗେ ସାତ ଲୋକ ଖାଲି କୋଏ ତହଣେ ଅନ୍ଦ୍ରକେ ଏଣ୍ଟା ମୁଖିଆ ବାରସ ଅଣ୍ଟା ତୁମ୍ବାସଟା ଚେଡ଼ୋସ ଆରୁ ପୈଦର ଆଙ୍ଗେ ତା ଗାଡ଼ି ଘୋଡ଼ା ମଲ୍ଲାରୁ ଏକନାଥି କାଲିଆର ଉହା ମାହା ଅଣସାଲିଆର ଉହା ମାହା କାନିଆ ଅନ୍ଦ୍ରା ଲିଆର
0: ହେଲେ ହୁଦାନ୍ ତା କରାରୁ ତେଙ୍ଗର ଫେର କିରର ବାରର ଆରୁ ଅଣ୍ଟା ପିନ୍ଧାଣି ଅଣ୍ଟା ରାଚା ହନେ ନାମେ ପରମ୍ପରା ନୁ ହନେ ରାଚା କାଏ
1: ହଁ ରାଚା ଦୁ ଆବଦ ବହୁତ ପରେ ମଞ୍ଚ କିଛି ପିନ୍ଧାଣି
0: ପହଲା ମଲ୍ଲାର
1: ପହଲା ମଲ୍ଲାରୁ
0: ଓହୋ
1: ପିନ୍ଧାଣି ମଲ୍ଲାରୁ ହେଲେ ଆ ଚିଜ ବୁ ନେନ୍ଦେର ନାଞ୍ଜାର ଏରିଆର ଯେ ଭଲ ଲୁକିଆର ଗୁଠି ଆର ଅଣ୍ଟା କୁକା ହାଦୁ ଦାତ ପୁନ୍ଦର ଆବନ ଧାରାରୁ କାଲିଆର ଯେ ଆଦାନ ଚୋର ହାଦୁ ଗେ ଆ ନଣର ମୁଜର ଆରୁ ଇ ଦିନ ନାନ୍ତି ନେମା ହାଦୁ ମଞ୍ଚା ବନ୍ଧୁରଗି ହାଦୁ ମଞ୍ଚା ହେଲେ ଆ ହାଦୁ ଘି ମା ବୁଆର ହି ବାଲିଆର ଯେ ହଇନ ନାନ୍ତି ନେମା ହାଦୁ ବନ୍ଧୁର ଘି ଏଖାନୁ ମଞ୍ଚା କେରା
0: ଆଚ୍ଛା
1: ବାରୁ ଆଦାନ ଆଗଲି ବଢ଼ରା ଲିଆର
0: ଇଟା ତା ନମେ ଏରା କେରାର ପାହି କେରାର ଏରିଆର ରସନ କଥାବାର୍ତ୍ତା ମାନନାର ହେଲେ ଅଣ୍ଟା କଥା ଏମ୍ ଭି ମେଞ୍ଜକା ଦାମ ଯେ କାନିଆ ମୁଲି ବୋଲି ଅଣ୍ଟା କଥା ଆତିଲି ଏକାବୋଧ କାନିଆ ମୁଲି ଆରୁ ହୁବୋଧ ଏକା ବକେନ କାମନାର ଆରୁ ଆ କାନିଆ ବନ
1: ହଇ ଆବୋଧ ଲଗନ ମାନି ଛୋଟେ ବଡ଼କା ପାହି ଯେନ୍ ବାଲ ଦାନ ଆ ପାହି ବନ ଆର୍ ମେହର ଆର୍ ଆଦ ମୁଜରା ହେଲେ ଅଣ୍ଟା ଆରୁ ହୁନ୍ଦୁଲ ବାର୍କେ ଆରୁ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ସଜଉଥିଲି ଏକାନ ପୁରମ ଏକାନ ମା ପୁରମ ବୁଲିକିରି ଆରୁଣ୍ଟା ଆରୁଣ୍ଟା ତାରିଖ କାମ ନାଇଁ ଲାଷ୍ଟ ତାରିଖ ଆ ତାରିଖ ନୁ ଆରୁଣ୍ଟା ମେହର ଯେ ନିମ ବନ୍ଧୁର ବାର୍କେ ସୁଜ କିଛି ଏମ୍ କେନ୍ଦ୍ରା ଯେତେନ୍ତ ଦରକାର ମୁଞ୍ଜକା ଦାର ହନେନ୍ ଅଣ୍ଟା ସଟାନ୍ଟା ଆରୁ ଛତାଟା ଧରକେ ବର୍କେ ହେଲେ ଆଉଲା ଆସାନ୍ ଫିର୍ ପାଞ୍ଚ ବନ୍ଧୁ ରକ୍କରୁ ତାଏ କାମର ଯେ ଇନ୍ନା ନାମ ବନ୍ଧୁରେ ମେହକା ଦତ୍ ଇନ୍ନା ନାମାଗେ ଲଗନ୍ ଚିଆ ଖାତର ଲାଷ୍ଟ ଡେଟ୍ ତ ଆଉଲା ଅକ୍କରରୁ ବୋର୍ ଯେ ହେଲା ବନ୍ଧୁ ଏସ୍କେ ଏସ୍କେ ବର୍ଚକାଏ ଭୁଲ ଭଟକା ଗୁଠି ଏନ୍ଦରେ ଏନ୍ଦରେ ପାଚି ଗୁଠି ତେଙ୍ଗନାଏ ଆଗ ବଡ଼ା କଥା ଗୁଠି ନାମା ନୁଣା ସତ୍କି ସତ୍ ତେଙ୍ଗା ଆଦା ନିନ୍ ବାର ବାର ମେନାଲ କରୋର ଏକାସ୍ତା ବନ୍ଧୁର ବର୍ଚକାର ଏସ୍କେ ବର୍ଚକାର ଏସ୍କେ ଜୁହାର ଝକର ଲାଗକାର ହେଙ୍ଗେ ମଲ୍ଲା ଏ ମଣ୍ଟା ଗାମପୁର୍ତି ବର୍ଚକାମ ସମ୍ବଲପୁରଗେ ଯେ ଗାମପୁରିଆ ବନ୍ଧୁର ଜୁହାର ତାଏକାନେ ସମ୍ବଲପୁରଗେ ତ ଆନେ ଜୁହାର ଜକର ଲାଗୋର ଆନ୍ତିନ୍ ସୁଖମୁଲ ଯେନ୍ ରୋ ଆଦ ସାତ ରୁପିଆ ମୁଲିନ୍ ତିନା ସାତ ରୁପିଆ ରାଚା ଯେ ଆ ସାତ ରୁପିଆ ନାତକ ଚାଲରାଲି ସାତ ରୁପିଆ ଚୋଏ ଆଗଲି ଦଶେ ଖଣ୍ଡି ହେସୁ ହି ଚୋଏ ବାଲିଆ ସୁଖମୁଲ ଆନୋ ମା ଭାଗ ଆଜି ଭାଗ ଏନେ ଆଜି ଘି ଭାଗ ମା ଘି ଭାଗ ଆରଣ୍ଟା ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଆରଣ୍ଟା ତମାଏ ହାତୁନ୍ ଯତ୍ନାଚ କର ନାଏ ଖୁଦ ମୁଦ ଦୁଧ କାମିକିରି ତ ଆଧି ଲଗାନ ଆରଣ୍ଟା ଏମା ହି କିଛି କ୍ଷଣେ ବସ୍ତ୍ର ଚୋର ହେଲେ ଏମ୍ ହି ବହୁତ ଖୁସି ମାନମ ସବୁଦିନ ହି ଲଗାନ ହାତୁନ୍ ଚିଆ ଲଗାଲ ଦାମ ବୁଲିକିରି ଆରଣ୍ଟା ତେଙ୍ଗନାଏ
0: ଆରେ ହନେ ପରମ୍ପରା
1: ପରମ୍ପରା ଚାଲରାଲିଆତଲି ଚାଲରାଲିଆ କୁନ୍ତ ହୁଇ
0: ଆଚ୍ଛା ହେଲେ ହନେ ଏରିଆ ରହୁଦାନ କପଡ଼ା ଲତା ଯେନ୍ ଚିଆରିଆ ରହୁଦାନ ଚିଚକା ପରେ ତାରପରେ କିରି ବେଞ୍ଜାଗେ ଲଗାନ ଅଣ୍ଟା ଲଗନ ମାନାଲିଆ
1: ହଁ ଆଦ ସୁଖମୁଲ ମଞ୍ଜା ଆଗେ ଆଦ
0: ଲଗନ ଭି ଧର
1: ଲଗନ ହୁଁ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଚିଆଲିଆ
0: ଲଗାରେ ଆଚ୍ଛା ହୁବ କେନ୍ତା ଇନେ ତାରିଖ ମାରିଲାରୁ କା ଇନେ କ୍ୟାଲେଣ୍ଡର ମାରିଲାରୁ କା ନାମ ଗୁଠି ଯେନ୍ତା ଏଇ ଗଲାର ଗୁଠି କାମାଲନାର ଯେ ପାଞ୍ଜି ପୁସ୍ତକ ଏଦିକିରି ଲଗନ ଅଥରାଲିଆର ହନେ ତା ନାମ ମାରିଲା କାମଲିଆର ହୁବା କେନ୍ ଏକାନେ କାମ ଏକଲା ବାରର ବୁଲିକିରି ଏକାନେ
1: ତାର ଧାରାଲେ ରାଧା ନେଦେ ନାଘାଏ ଧାରା ରାଇବାର ସୋମବାର ମଙ୍ଗଳବାର ବୁଧବାର ଗୁରୁବାର ଶୁକ୍ରବାର ଫିର୍ ଶନିବାର ରବିବାର ଆସିଆ ଆର୍ ଅଣ୍ଟା ଉଲ୍ଲାନ୍ ଚଜିଆର ଆଗେ ମୁଖି ଦୁନିଆ ରାଚା ତ ଆ ହିସାବନୁ ଆର୍ ବାଚାର ଆର୍ ଯେ ଏରା ବୁଧବାର ଲକାନିଆ ହୁଏ ବର୍କେ ମଙ୍ଗଳବାର ଲା ବର୍ତ୍ତିଆବାର ହୁଏ ଆର୍ ବୁଧବାର ଲକାନିଆ ହୁଏ ଏ ମଙ୍ଗଳବାର ଲା ହାଦୁ ମାଛି ଦାମ ଶୁକ୍ରବାର ଲା ନିଙ୍ଗାଗେ ମାଦୁଚମ ଲେକିନ୍ ନିଙ୍ଗା ସାନବାର ଲା ବାରା ଖାତର ବର୍ତ୍ତିଆ ମାହା ହୋଇ ଆଗଲି ମାନେ ଉଲ୍ଲା ବେଞ୍ଜା ମାଲାରୁ ବର୍ତ୍ତିଆ କୋଏ ଅଣ୍ଟା ମାହା ରୋଏ ଆରୁ ନାନୁଲା କାନିଆ ଅନ୍ଦରରୁ ବାରୋଏ ଇ ପ୍ରକାର ରାଚା ନାଘାଏ କୁଣାର ଘି ପରମ୍ପରା ତ ସାନବାର ଲା ବର୍ତ୍ତିଆ କୋଏ ହେଲେ ଶୁକ୍ରବାର ଲା ହାଦୁ ଅନ୍ଦରଏ ସାନବାର ଲା ହାଦୁ ମାଛ
0: ହେଲେ ଏକା ଶନିବାର ଏକା ରବିବାର ଯେ କାନେ ଆଦାନ ଆହାଲିଆର
1: ଆଗେ ଅନ୍ହାଟେନୁ ଯାହା ଛଅ ଦିନ ଆତଲି ଆ ହାଟେନ୍ ତା ଉଲ୍ଲାନ୍ ଚା ଜାଲିଆର ଯେ ଇନ୍ନା ନମାଏ ଧରା
0: ରାଇବାର ଉଲ୍ଲା ଉମକା ହାଟେ ଦୁ ଯୋଡ଼ି ହାଟେ କ ତିନ ନମ୍ବର ହାଟେନୁ ଯେନ୍ ରାଇବାର ଖାତର ତାଙ୍ଗେ ନାନୁ ଲାକା ତାଙ୍ଗେ ମଙ୍ଗଳବାର ଉଲ୍ଲା ବାରର ଇନ୍ନେ ଅଣ୍ଟା
1: ରାଲିଆ କୁଣାର ନାଘାଏ ବେଞ୍ଜାବନ ଅଣ୍ଟା ସିଜନ୍ନୁ କାମାଲିଆର ପୁଷ୍ପୁନି ନାଘାଏ ରାଇତ ବହୁତ ବଡ଼କା ପର୍ବ ଆ ପୁର୍ଣ୍ଣିମା ମଞ୍ଜା ହେଲେ ହାଦୁ ମାଛି ନାଏ ପୁଷ ଚାନ୍ଦ ବାନାଏ ଫୁସ୍ ଫାସ୍ ମାନି ନାଘାଏ ଯେତେବେଳେ ଫେବୃଆରୀ ମହିନାନୁ ଅଣ୍ଟା ମହିନାନୁ ବେଞ୍ଜା ମନାଲିଆ
0: ହଁ ବାକି ନିମେ ତେଙ୍ଗନା କଥା ଯେ ନାମେ କୁଣାର ଗୁଠି ମାଘ ଆରୁ ଫଗୁନୁ ବେଶିକିରି ବେଞ୍ଜା
1: ବେଞ୍ଜା
0: ମନାଲିଆ ମାଘ ମାସର ଉଜ୍ଜଲ ପଖର ସପ୍ତମୀ କା ଅଷ୍ଟମୀ ରାଇବାର କା ସମ୍ବାର ଇନ୍ନେ ବୁଲିକିରି ତାମ ଲଗନ ଧରାଲିଆର କା ତମେ ତିଥି ଗୁଠିନ୍ ଚିଆଲେ ଚିତା ତମେ କଥା ଦୁଃଖ କିନ୍ତୁ ତାରିଖ ଉଠି ମାଲା ରାଜା ତ ଇନ୍ ହେଇକିରି ଯଦି ଠିକ୍ ମାଞ୍ଜାକେ ରହିଲେ ତାରପରେ କୁକୁ ଘରେ ଆଡ଼ପା ତାର୍ତି ବର୍ତ୍ତିଆ କର ଆଇକା ମାଲା ହୁ ବାକେ ନାମେ କୁଣା ସମ୍ପ୍ରଦାୟ ତା ବର୍ତ୍ତିଆ କାନା ପରମ୍ପରା ରାଜା ବର୍କୁକୋସ୍ କା ଆଗଲି ମାଲାରୁ
1: ମାଲାରୁ
0: ବୋଲେ ଏକାନେ ବେଞ୍ଜାଲିଆର
1: ହଦାନ ବହୁ ସାତ ଲୋକ ବର୍ତ୍ତିଆ କର ଖାଞ୍ଜରରୁ ସମାଜ ତା ଆଗଲି ତା ସିନ୍ଦ୍ରି ଏରନାଥ ମାଲାରୁ ଆର ଆଗଲି ନାମାଏ ଯେତେବେଳେ ମା ବୁଆର ବହୁତ ପରିସ୍ଥିତିନୁ ରହିଲେ ରାଙ୍ଗେ ସିନ୍ଦ୍ରି ଏରନାଥ ମାଲାରୁ ହୁ ଯାହା ତମାଏ
0: ହାତୁନ୍ ଯଦି ବାଟିଆରି ଚାର ବୋଲେ ତମେ ମୁଞ୍ଜରା କରା
1: ମୁଞ୍ଜରା
0: ଅନ୍ୟ ରାଚା ପହିଲା
1: ରାଚା ପହିଲା
0: ଆଚ୍ଛା ହେଲେ ହାତୁ ଯଦି ତମେ ଆଡ଼ପାନ୍ତି ଉର୍ଖା ଆର ଫେର ଇଶାନ ବାରର ନିଜର ବରକୁ କୁଶି ଆଡ଼ପା ସାନ୍ଗେ
1: ହଁ ଆର ବୋଲେ ଇଶାନ
0: ଇଶାନ ଏକାନେ ସିନୁ ବେଞ୍ଜାବନ ଏକାନେ ନାନାଲିଆର
1: ବେଞ୍ଜା ଆସାନ ନାମାଏ କାଲୋ ଖମାଣ୍ଡ ରୋର ନାମା କାଲୋ ଖମାଣ୍ଡ ରୋର ଆର କାଲୋ ଆଢ଼ାର ଆର କୋର ଆରୁ ପୁନା ଡିବି ଏଣ୍ଟା ଲାଗ ପୁନା ଡିବି ଚିଦାନ ଚିଢ଼ାପଟା ଲାଗ আর গে চেয়া গে নামায় কালসকে চৌকিদার্সকে চোর অন্টা অন্টা বস্ত্র আর জহার ঝাকার লাগর আর কোর আর নাহা সমাজ তা সংস্কৃতি হেল ঢোল কামনাতি কোর আর মুহর অন্দ্রর আর মাড়ওয়া গাড্ডকার আ মাড়ওয়া সান আদান উইয়র তারপরে অন্টা নাহায় পিছড়ি অন্টা লাগি কানিয়া কুকায় আদা আর কুকসিন ডাবাগে তারপরে অন্টা পাট্টা লাগি তারপরে অন্যটা লোহড়ি লাগি তারপরে কুকস কি তাহাই গহলা হাড়ে কামসুলে অন্টা পাক্সি ভি লাগি লোহড়ি নু পাট্টা নু পাক্সি নু ইলতারু কুকায় কুকরিন কালো সাথর আম্মু ছিছনস আর আম্মু তুন্দালেস বেঞ্জা আম্মু লাগিয়া হালে বহুত কিছি আদ অন্টা পুণ্যমানক বুলিকিরি আবন কামালিয়ার
0: হুম যেন ইলতানার বাকেন রেডি বন্ডাস তীরদাস বলি কি তেঙ্গিনার
1: হুসান তাহায় যেন পাট্টা নো লোহড়ি দন্টা রো আর পাকসিদ রো হালে তামহায় আজ্য লাগাল করর কাল খু নাসকো লাগাল করর গুড়ি তরহার বিঞ্জরালি বোর আর তামিন বাড়িয়ান তামা আলখুর তীর্তালের গুড়ি উকায় ঘি যে একিলা বিভিন্ন প্রকার সমস্যা বার্চা হালে আসান গুড়ি তিরকা বেঞ্জরকাজ কেলা বোর মা তিরকুন মালা বোর এঙ্গান মালা গুড়ি তিরহুই বোর এনে কিছু সমস্যা বাড়ি বুলিকি আদান গুড়িন তীর্তা নাই আর বেঞ্জনায় তারপরে দুসরা উল্লা হুলা বেঞ্জা মান কিছু বহুত কিছু বুঝি বুঝা মান তারপরে দুসরা উল্লা আরও অক্ক নাই নাহায় পাহার কিছু রানায় কিছু তাহা অসুবিধা যোগু বুঙ্গনাই কানাই আর বাকি যেতকি পাহি তেণে যেতকি রোর পাহি রোর কর আর বাকি ডিহিনতা মুখ্যা ভদ্র ব্যক্তি
0: বন্দাপানা ওটা কামালি আর পহলা রাচা কামাল্লা
1: রাচা আসান পিটরি ওটা তামায় বেঞ্জা পিটরি রই দানু অক্তর আর ইন আর কিছু কিছু অনে পণে যাহা আগে তা পয়সা পত্র বহুত কম আর আদান চেয়ালিয়ার যে ইদা নেম নিমাগে বহুত খুশি নু চেয়াল দাম ইন্না নিমায় বেঞ্জা মঞ্চা এমাতারতি যাহা জুটুকিছি এন নিমাগে সাহায্য আকার নু চাল দাম বুলিকি আদান পয়সা নেত চিড়া পাটা বস্ত্র ধারচার কার নাই আদান চিনায় আর
0: তামা আশীর্বাদ চিনা
1: আশীর্বাদ চিনা
0: হ্যাঁ ও আশীর্বাদ চিচার হলে যেতে পাঁচ লোক যেতে বলে সান রানার চালি নু মাড়ুয়া কিয়া আর আ কুকস গেন্দের দায়িত্ব ইন্নান্তি একানে কিরি মা বুয়া বন্ধু বান্ধব চালা বাবস বুলিকি ওটা তাঙ্গান ওটা তেঙ্গনার হন্যে ওটা প্রথা ওটা নামে আত্রি হুদান সপি সারি বুলিকি ওটা তেঙ্গনার নামে রাচা কামাল লাগলি
1: হুতা বহুত পরম্পরান্তি নাতলি বেঞ্জা যেতে বেলে আদু বচন বেঞ্জা গে সৃষ্টি যেতে বেলে নঞ্জার বেঞ্জার অন্ধরার কন্যা কন্দ কামচার অন্ধরার আর আচি জীবন বেঞ্জা মুঞ্জরা দুসরা উল্লা যেতকি পাহি তেণে জাতি বন্ধু রোর ডিহিনতা বি মুখিয়ার রোর আর মাড়ওয়া কিঞা তামা বেঞ্জা পিটরি নক্তালিয়ার আর কিছু মেনালিয়ার যে ইন্না বাবু বুয়া সিন্না আর মাদ কা আর নিহা ভাই ভৌণী এতলার আর ইন্না নিঙ্গান রেন বর্মস নানিকিরি বেঞ্জা কামচাইচার হলে বাবু নিন এসকে চালরা বই বাকি যেতে নিহায় আধার আর্গার বেঞ্জরা আধার বেঞ্জরকা নাই মা বুয়া তলার আবড়া রিন এসকে চালা বই বাকি আসনটা কিছু এদের হিতে বলদা লেয়াস বেঞ্জাইচার হলে ভি ওলহা চিহা আর আস বালেয়াস যে যাহা হলে ভি মা দেঙ্গান খুদ মুদ দুদ কামচা দারু পোষকিছি দশমা সেঙ্গান কুলুলা চেডকিচা এন মা বুয়ারিন যাহা এঘা স্ত্রীকা মাইকিনা দিনা এঘায় আড়পান চালাব এন যোগাড় কামঞ্চন যাহা আদান বিতদ আবন জেতের গেম হাটর মারু অনম হালে সভা এথর বুলিকিরি আ বাবুস তেঙ্গিয়াস আগে
0: অন্য এগ্রি আঞ্জাবদ মুঞ্জরি আর যেতের তাহে দায়িত্ব এঁদে রাতলি আদান যেতের সমাজ গুঠি তামান তেঙ্গি তা অন্য হিসাব নু আমি বেঞ্জা কার্যবন সমাপন মানি আর বেঞ্জনা যে পরম্পরা আতলি আদাদ মুঞ্জরা হলে বেঞ্জর কুন্ হাত দুপচু মান্নার আর আমি বংশ বিস্তার মানিকি সমাজ বোধনে আগলি আগলি চালি তা যা হো ইন্না নাম তা বেঞ্জা এক্কানে মানি নামে কুনার গিয়া কথান ফসকাত আর হনে এর থারি তা যেতে কথান সাঙ্গন তেঙ্গা ভিল পলতারি ফের নাম দুসরা উল্লা ফের নাম হনে ভেটঘাট মানত আর দুসরা যেন পরম্পরা গুঠি আতলি আর যাহা নামে গীতু নামে সামাজিক সাংস্কৃতিক পরম্পরা আতলি আ বাবদনু কাছ নেখরত যা হইনা বার্চকার আর নামে কুনা সম্প্রদায়ের গিয়ে যেন তা বেঞ্জা ଅଣ୍ଟା କାର୍ଯ୍ୟ ଆତିଲି ବେଞ୍ଜାବଦ ଏକାନେ ନାମେ ସମାଜନୁ ଚାଲରାଲିଆ ଆରୁ ଏକାନେ କିରି ଆକୁ ନିଦାନ ନାମ ଏତେତିଲ ଅନ୍ଦରାଲ ଦାତ ଆରୁ ଇଦାଦ ନାମେ ସମାଜନୁ ରାନାଗି ଲାଗାନ ଅଣ୍ଟା ଏକାନେ ଦରକାରୀ ଜିନିଷ ଦୁ ନାମେ ସମାଜ ଗି ନାମେ ବଂଶ ବି ବାଢ଼ର ଆରୁ ନାମେ ପୁନା ପୁନା ପିଢ଼ିର ଗୁଠି ବାରର ଆରୁ ଇନ୍ନେ ଆଗିଲି ଆଗିଲି କାଲାବେନ୍ଦ ଏଇ କଥା ନିମ୍ ଆଲୋଚନା ରାଞ୍ଜକାର ନିମାନ ଆକାଶବାଣୀ ତାର୍ତି କେତେନି କେତେ ଧନ୍ୟବାଦ ଜୁହାର
1: ଜୁହାର ଜୁହାର
0: ଆକୁନ୍ ଗୀତୁ ପଦେ ମେନତ ଏ ଗୀତୁବନ ପାଡ଼କାନାର ରଜନୀ ମାଝୀ ସୁମିତ୍ରା ମାଝୀ ଆରୁ ଧନମତୀ କୁଜୁର।

পরবর্তী কণ্ঠশিল্পী রাঘব চৈতন এবং পরম্পরা টন্ডন গীত ও সঙ্গীত রাঘব চৈতন্য।

লক্ষ্য রাখবে আমার বিদ্বান মন্ডলী। এই সময় শূন্যবাণী দেয় দেবতা মানে কহিলে, হে ঋষিবর, এ দুহিতা হেউছি তোমার, তুমি তাকে সাদরে লালন পালন কর। কাহিকি এ দুষ্ট দলন অর্থে যায় বাসুদেবঙ্কর পত্নী যে অছন্তি সরস্বতী।

হসুছে মন্দার, মন্দার ফুলে মাকে দেখিছে, সে তো সিন্ধুর মুহি সমলে সমলপুর শ্রী, সে তো সে মিল তলে রহি করি জগতে ঈশ্বরী।

0: শ্রোতা বন্ধু, বর্তমান আপনার শুনুলে গোটে সুন্দর কণ্ঠ যা কণ্ঠদান করে আমার যুব কণ্ঠশিল্পী সুশ্রী সৌম্যা মিশ্র। আসন্তু তাঙ্কর সঙ্গীতময় জীবনযাত্রা বিষয়ে তাঙ্ক মুখরু কিছু শুনিবা। সে কিভাবে এই সঙ্গীতকু নিজের জীবনশৈলী ভাবে গ্রহণ করেছেন আসন্তু তাঙ্ক মুখরু শুনিবা। শ্রোতা বন্ধু, সঙ্গীত হেউচি অভিব্যক্তির সবুঠারু শুদ্ধ রূপ মধ্যরু গোটিয়ে। এহা কেবল পদক্ষেপ এবং তাল বিষয়ে নুহে, বরং এক কাহিনী কহিবা, ভাবনা বাঁটিবা এবং আনন্দ বিস্তার করিবার বিষয়। বর্তমান আমার যুবপিঢ়ি এপরি অনেক প্রতিভাবান ব্যক্তিঙ্ক দ্বারা আশীর্বাদ প্রাপ্ত, যেমনি আধুনিক সৃজনশীলতা গ্রহণ করা সহিত আমার সমৃদ্ধ সাংস্কৃতিক পরম্পরা আগক নেউচ্ছন্তি। আজি আমি এপরি এক প্রতিভাবান যুব ব্যক্তি বিশেষক এই শব্দমঞ্চ কার্যক্রমে পাই খুব আনন্দিত। বহুত কম বয়সর সে সঙ্গীতক কেবল এক অভ্যাস ভাবে নুহে, বরং এক জীবনশৈলী ভাবে বিবেচনা করেছেন। প্রত্যেক অভ্যাস অধিবেশন, প্রত্যেক প্রদর্শন এবং সঙ্গীতর প্রত্যেক বিট সহিত সে কৌশলক পরিমার্জিত করা এবং মঞ্চরে ভাবনা জীবন্ত করা কঠিন পরিশ্রম করেছেন। আসন্তু তাঙ্কর সৃজনশীল যাত্রা বিষয়ে জাঁবা। তাঙ্ক প্রেরণার ইন্ধন, সফলতা, শিক্ষা, সংঘর্ষ বিষয়ে পচারি বুঝিবা। আপনার আমার যুববাণী কার্যক্রম স্বাগত জনাওছু। নমস্কার।
1: নমস্কার।
0: আমি আপনার জীবনযাত্রা প্রবেশ করা পূর্ব আমার শ্রোতা বন্ধু মানুষ আপনার পরিচয়টি দিন্তু।
1: মো না সুশ্রী সৌম্যা মিশ্র, মুই সম্বলপুর গুরুপড়ার রয়েছি। আউ মোর গীত শিখবারটা হচ্ছে, মুই যেতেবেলে মানে একদম সান থিলি সেতেবেলে মানে মোর মা জনে বহুত বড় মানে ভল সিঙ্গর আন আউ ওড়িশি ড্যান্সর বি আন, তো মুই যেতেবেলে সান থিলি সেতেবেলে মতে যেনতা ছুয়া মানকু মা মানে রাতি লোরি গাই করে শুয়াছন, যেনতা মোর মা হেনতা মতে গাই করে শোউলে, আনু ধীরে ধীরে ধীরে ধীরে হয়ে সবুলে মতো গীত শিখালে। যেমন আমার স্কুলে পড়া বেলে স্কুল যে রাইমস মানে শিখাউলে, মানে নর্মাল ভজন শুনাউলে, সবু শুনে শুনে শুনে শুনে মতো গীত আড়ে মতো মানে গলি মুই, আমি গীত শিখলি। আই মানে পুরা প্রপর যে গীত শিখছন সেটা স্টার্ট করেছে মুই 2017 নু, যেটাকি মোর টেন্থ সরলা অবতারু। আমি এছিনকা আমার সম্বলপুর গাবান কলা কেন্দ্রে শিখুছে, যেটা কি সেটা গাবান কলা কেন্দ্রটা মোর মাঙ্কর। আমি মানে মুই জাহানো শিখছি গুরু হলে গুরুশ্রী প্রমোদ কুমার মিশ্র স্যার, তো মুই চালিছে এছিন এটা।
0: আজ্ঞা, বহু সুন্দর। তবে প্রত্যেক কলাকার এক অনন্য আরম্ভ থাকে, অনেক লোক অনেক রাস্তা চয়ন করতে, কাহার ছোট বেলার ইচ্ছা থাকে তো কে কে আবেগ পাইঁ কলা দুনিয়াকু চয়ন করতে, পরে এহাকু সেমানে কেরিয়ার হিসাবরে মধ্য চয়ন করন্তি। তেবে আপন এই সঙ্গীতকু কেমিতি চয়ন করিতলে, কোন আপনকু এহা প্রতি প্রেরণা দেইতলা, মানে আমি কহি পারিবা কাহাকু দেখি লাগিতিলা যে মু বি গীত গাইবি?
1: সেটা তো মুই মোর মাঙ্কু দেখি করি মুই মানে উৎসাহিত হইতলি গীত লাইনে যাবার লাগি।
0: আজ্ঞা, নিশ্চয় নিজের মাঙ্কঠু আপন প্রেরণা পাই আজি স্থানরে বহুত গর্বর কথা। তবে সঙ্গীতকু চয়ন করা হেউচি এক সাহসিকতার কার্য, এপা অনেক প্রস্তুতির আবশ্যকতা রয়েছে। আপনার নিজের বাল্যকালর এই সঙ্গীত শিখুছেন, তবে আপনার ছাত্র জীবনরে যেতবে আপনার পাঠ পড়ুলে সেতবে এই সঙ্গীত সহিত আপনার দিনচর্যা কিপর লা, মানে আপনার কেতে সময় নিজ পাঠক দেউলে, কেতে সময় সঙ্গীত অভ্যাস করুলে, সে সম্পর্কের কিছু?
1: মোর তো প্রপর যেটা কহিলি আগর গীত শিখবারটা টেন্থ পরে হল, তাহলে কলেজ রু আইসি, কলেজ রু আসলা পরে ক্লাস মানে ক্লাসে মিউজিক ক্লাস এসি, তারপরে মোর পাঠরে দেউলি। আপরে কিছু এটা প্রোগ্রাম হল সেতবে টিকে আউ টিকে জহ মানে মিউজিক দেওয়া হোলা টাইম সেটা চালছে।
0: আজ্ঞা, তো মানে সমস্তে চাহান্তি যে কলা কু চয়ন করিবে, কিন্তু সমস্তক দ্বারা তাহা হুয়ে না, তো আমি কহিবা প্রত্যেক পথ পাই কিছু না কিছু অধ্যয়ন করা হুয়ে। বাস্তবরে কহিবাকু গলে নৃত্য হেউ, সঙ্গীত হেউ, কিংবা কোণসি মধ্য কলা হেউ, তাপাই উৎসর্গ এবং নিয়মিত অভ্যাসর আবশ্যকতা রয়েছে। আপন কেমিতি নিজের গীতকু অভ্যাস মাধ্যমে পরিণত করে এবং নিজ গীতকু এবং নিজ গীতপাই কোণসি অধ্যয়ন করা পড়ি আপনার?
1: আজ্ঞা, মো চালিছে এছিন বি মানে মো শাস্ত্রীয় সঙ্গীতরে এছিনকা মি এবর্ষ মানে এক্সাম দিমি ফিফথ ইয়ার দেমি আড়ে ফোক সঙ্গে বি সম্বলপুরী ফোক্রে বি মো চালিছে মানে শিক্ষা নৌছমি গুরুঙ্কনু।
0: আজ্ঞা, বহুত সুন্দর কথা। তবে প্রত্যেকঙ্কর এক শ্রেষ্ঠ কৃতি অছি কিংবা অতি কমরে গোটিয়ে কাম কিংবা গোটিয়ে প্রকল্প কিংবা আপনার যেহেতু কহিলে সঙ্গীত মাধ্যমে পরিচিত, এমতি কেউ গীত অছি যাহা মানে আমি কহিপারিবা যাহাকু আপনি প্রথম থর পাই মঞ্চরে পরিবেশন করিদিলে, কিছু সেমতি অভুলা স্মৃতি রইছি?
1: হ্যাঁ, মুই আমার 2023 গাইতলি সম্বলপুর মহোৎসব যেন হইতিল সেনু গোটে গাইতলি আমার গুরুঙ্কর লেখা সেটা।
0: আজ্ঞা, আমি নিশ্চয় সেতির দুই পদ শুনিবা পাই চাইবু।
1: আজ্ঞা। হাই রে সজনী চম্পা ফুল, চম্পা ফুল,

0: এই মোৰ সজনী চম্পা ফুল, চম্পা ফুল।
1: বহুত সুন্দর আজ্ঞা। তেবে আপন যেমতি কহিলে সম্বলপুর মহোৎসবরে আপন নিজর সঙ্গীত পরিবেশন করিতিলে, যেতেবেলে প্রথম থর পাই কোনসি মঞ্চরে শহ শহ হাজার হাজার দর্শকঙ্ক সম্মুখরে আপন নিজর কলাকু প্রদর্শন করিতিলে, সেতেবেলে মন ভিতরে কোন কিছু নার্ভাসনেস থিলা না লাগিতিলা যে না এইটা কিছু নুহ, সেমতি কিছু লাগিতিলা?
0: নার্ভাসনেস তো বহুত থিলা, কিন্তু মানে প্রথম স্টেজ পারফরম্যান্স লা তো নার্ভাস তো বহুত থিলি, কিন্তু ধীরে ধীরে
1: তো সে টাইম রে তো নার্ভাস থিলা, এবে যো আপন কার্যক্রম করন্তি সেমতি লাগে না? এবে লাগে না মোর তো হই যাউচি?
0: নাই নাই, সেটা মানে আমি যদি ভাবি দেমা কি সবু হই গলা আর নাই নাই মানে ডরবার কে নাই পড়ে, বলে কেনসি জিনিস হই না পারে, কিছু নার্ভাস তো রহবার কে পড়বা, তো অছে নার্ভাসনেস অছে এছিন বি।
1: আজ্ঞা, যে যেকোনসি বড় কলাকার মধ্যে হুয়ন্তু যেতেবেলে প্রথম থর পাই মঞ্চকু যান্তি সেই নার্ভাসনেস রহিতায়।
0: আজ্ঞা,
1: তো এ তো গলা আমি সঙ্গীত বিষয়ে জানিলে, তেবে এই কলা ক্ষেত্রকু কিংবা সঙ্গীত ক্ষেত্রকু অনেক লোক আসিবা পাই চাহান্তি, কিন্তু কেতে জনক ঘরে তাকু সাপোর্ট করন্তিনি, কাহা মা পাপা মনা করন্তি, তো আপন যেতেবেলে কলা ক্ষেত্রকু আসিলে আপনক ঘরে আপনকু কেমতি সাপোর্ট করিতিলে, মা মা বাপা কেমতি সাপোর্ট করিতিলে, সাঙ্গসাথী কেমতি সাপোর্ট করিতিলে?
0: মো ঘরে তো পুরা সাপোর্ট মা বাপা লাগি বলি করি মি আজি তো আজি এতে দূর পৌঁছে পারিছে।
1: আজ্ঞা,
0: মানে জেনসে মানে শিক্ষা তো মানে মিউজিক র তো শিখলি মাঙ্ক নু, কিন্তু বাপা মানে জাঁ বি হলে বাপা সাপোর্ট করসন, মা বাপা সাপোর্ট, তারপরে আমার গুরু লাগি সব জিনিস মা বাপা গুরু মানে সাপোর্ট করলে, আমার ফ্যামিলি বি বহুত পুরা ফুল সাপোর্ট।
1: আজ্ঞা, তো যেতেবেলে মা বাপার সাপোর্ট রহে আগকু যাওয়া পাই আহুরি উৎসাহিত লাগিতে। তেবে আপন অনেক যেহেতু মঞ্চরে নিজের কার্যক্রম করুচন্তি, কিছু পজিটিভ কমেন্ট রহে কিছু নেগেটিভ কমেন্ট রহে, মানে সমস্তে তো কুহন্তি নি কি এটা ঠিক করুচু, কেতে জন কুহন্তি এইটা কোন লাইন এইটা কোন চুজ করিচু, তো আপন তাকু কেমতি অ্যাকসেপ্ট করন্তি কি সেইটা শুনিলা পরে আপনকু লাগে না কাহিকি মু এই লাইন কু চুজ করলি, সেমতি কিছু লাগিছি?
0: বিলকুল নাই, কাজে কি যদি আমার কিছু ভুল হচ্ছে, যদি আমি কে কুচন কি তোমার এটা ভুল হচ্ছে সেটা ভুল হচ্ছে, তো সেটা সেটা পজিটিভলি নেই করে আমি কেনা আগে সেটাকে সুধরে করে বড়াই পারমা, আগে বড়মা, সে জিনিস লাগে আমি পজিটিভ নেই করে সে জিনিসকে মানে মাইন্ড রাখি করে সেটাকে কলে আগে সিওর বড়মা।
1: আজ্ঞা, নিশ্চয়। তো বর্তমান আপনার নিজের পড়াপড়ি সহিত এই সঙ্গীতকে কেমিতি ম্যানেজ করন্তি, মানে পড়াপড়িতে কিছু ডিস্টর্বেন্স হুয়ে কি দিট পটে ম্যানেজ হয়ে যায়, কেমতি ম্যানেজ করন্তি?
0: না, দুইটা ম্যানেজ হয়েছি, কিছু মানে ডিস্টর্বেন্স নাই হুয়ে, এখন তো মুই ওয়ার্কিং আছে আর মানে জব রু আসলা পরে মোর প্র্যাকটিস আসি কিছু নাই।
1: তো আপন যেমতি কহিলে আপন ওয়ার্কিং করুচন্তি, তো জব সহিত এ ক্যারিয়ার এ লাইন কিছু হ্যাম্পার হুয়ে নি?
0: নাই, বিলকুল নাই।
1: আচ্ছা, সেটা নিজের ইচ্ছা শক্তি রহিবা কথা। তো অনেক যুবক আশ্চর্য হুয়ন্তি যে এহা এক হবি না এহা এক ক্যারিয়ার, তবে আপন বিশ্বাস করন্তি কি সঙ্গীত আজি এক পুণ্য বৃত্তি হয়ে পারিব, এই ক্ষেত্রে কেউ প্রকার সুযোগ রয়েছে, মানে আমি কহিপারিবা জনে এই কলা ক্ষেত্রকু আসিবা পাই আমাকু অধিক খরচ লাগে, মানে সমস্তক মাইন্ডে এহা থাকে, তো আমি কহিপারিবা আপন এই লাইনকু আসিবা পাই কোন কোন অসুবিধার সম্মুখীন হয়েছন্তি না ইজিলি আসি যাইতিলে?
0: অসুবিধা তো নাই, কিন্তু গোটে মানে ভাল জায়গাকে আসবা লাগি নিজকু নিজের উপরে কাম করবারকে পড়বা, মানে নিজের কণ্ঠ উপরে নিজের মানে কেনতা হিসাবে তোমার কণ্ঠ হবা রিয়াজ করবারকে পড়বা বহুত কিছু, কিন্তু খারাপ কিছু নাই, আজ তো কিছু কেবে খারাপ বি নাই।
1: আজ্ঞা, যেহেতু আপনার কহিলে মা বাপার সাপোর্ট আছে এবং নিজের গুরুর, তো নিশ্চয় আগকু বড়িবা পাই তা উৎসাহিত করিব। তেবে বর্তমান আপনার কণ্ঠরু আউ এক গীত শুনিবা পাই চাহিবু।
0: মুই গোটে এছেনকা ওড়িয়া ফিল্ম সং গাইমি।
1: আজ্ঞা,
0: পূর্ণা ফিল্ম সং।
1: আজ্ঞা,
0: কাচ।

0: आकाशवाणी संबलपुर आंचलिक खबर पढ़ुचन संपा राय जुहार। पहला मुख्य खबर, मयूरभंज जिला 430 कोटी अटका टंकार 39 प्रकल्प भित्तिप्रस्तर स्थापना आ लोकार्पण कले मुख्यमंत्री। बाहरला ओडिशा जुग्म प्रवेशिका परीक्षा ओजेईई 2026 परीक्षाफल। शिक्षा और मनोरंजन बेतार बाणी आकाशवाणी आज पूरा करिछे 90 वर्ष। और देशर 12 राज्य न पहुंचला दक्षिण पश्चिम मौसुमी वायु, आइबा 4 दिन भीतर पहुंचिबा ओडिशा। एथर पूरा खबर, मुख्यमंत्री मोहन चरण मांझी मयूरभंज जिला बारीपदा गस्त करी 430 कोटी 62 लाख टंकार 39 उन्नयनमूलक प्रकल्पर भित्तिप्रस्तर स्थापना आ शुभारंभ करिछन। मयूरभंज न थिबार पंडित रघुनाथ मुर्मू मेडिकल कॉलेज आ हॉस्पिटल न नुआ करी तैयार हेतिबार 650 सज्जा थिबार डाक्तरखानार लोकार्पण करिछन। इ अवसर मुख्यमंत्री बारीपदा कॉलेज पड़िया न गुटे जनसमावेश के भी उद्बोधन देकर जिलार भिन्न भिन्न प्रकल्पर विकास लगी सरकार प्रतिश्रुतिबद्ध आन बोली कहिछन।
1: एही नूतन टीचिंग हॉस्पिटल केवल मयूरभंज जनसाधारण को स्वास्थ्य सेवा जगेबो नाही, बरं पड़ोसी जिला केन्दुझर बालेश्वर सेहिभळी भावरे पड़ोसी राज्य झारखंड एवं आखपाखर जनजाति अंचल रोगी मानंकु मध्य ये मेडिकल कॉलेज एवं हॉस्पिटल रोगी सेवारे बहु उपकृत देइ परिबो। रोगी मानंकर पाई वृद्धि पाउतवा सज्जा संख्या विशेषज्ञ चिकित्सा सुविधा एवं अत्याधुनिक भित्तिभूमि जगु यहा उत्तर ओडिसा रो एक प्रमुख रेफरल सेंटर भावे ये कार्य करिबो।
0: मुख्यमंत्री मोहन चरण माझी अध्यक्षता राज्य कैबिनेट बैठक चली। बैठक थी भिन्न भिन्न प्रस्ताव के मंजूरी मिलवा बोली जनापड़े। बैठक सरबार उतरु राति 8:45 थी मुख्य शासन सचिव सांबादिक सम्मिलनी थी कैबिनेट बैठक निष्पत्ति बाबदे गणमाध्यम के सूचना देबे। ओडिशा जुग्म प्रवेशिका परीक्षा ओजेईई 2026 परीक्षाफल आज बाहरी। वैषयिक शिक्षा मंत्री संपत चंद्र स्वाई परीक्षाफल पुस्तिका के उन्मोचन करिछन। गला मे 4-10 तारीख तक हेतिबार परीक्षार्थी मोट 92,628 जन परीक्षार्थी परीक्षा देथिले। परीक्षार्थी माने ojee.nic.in वेबसाइट थी निजर परीक्षाफल देखि परबे। ई मास 3 नंबर हप्तानु काउंसलिंग मूल हबा। देशे गरीब मानक लगी सरकार 12 विकासमूलक यात्रा बाबदे प्रधानमंत्री नरेन्द्र मोदी कहिछन। सामाजिक गणमाध्यम जरिए श्री मोदी कहिछन, भारत बहुत परिवर्तन देखिछे आउ ई परिवर्तन रो मूल होउछे गरीब कल्याण आउ दलित मानकर उत्थान। से कहिछन सरकार सबुबेले अंत्योदय जरिए अनुप्राणित हेइछन आउ बहुत बछर हला अवहेलित अवस्थाति थिबा लुकर पाखे पहुँचिबार लागि सरकार चेष्टा करिछन। श्री मोदी कहिछन जनधन योजना थी प्रत्यक्ष लाभ हस्तांतर डीबीटी स्वच्छ भारत प्रधानमंत्री आवास योजना जल जीवन मिशन आउ आयुष्मान भारत बागिर योजना गरीब आउ अवहेलित लोकमानकु समान सहित बंचबार लागि सुजोग देसी। गरीब मानकर कल्याण आउ सेमानकर जीवन धारणर मान सहज आउ उन्नत करबा लागि प्रजुक्ति विद्यार व्यवहार बहुत बड़ भूमिका नेइछे बोली प्रधानमंत्री कहिछन। केन्द्रीय लोकसेवा आयोग यूपीएससी सिविल सर्विस आशाई मानक लागि महालिया कोचिंग लागि राज्य सरकार तरफु आइस्थानु साम्स पोर्टाल थी दरखास्त आह्वान करा जाइछि। राज्य सरकार यूपीएससी प्रशासनिक सेवा परीक्षा थी सफलता हार के बढ़ावार लगी 200 जन आशाई को महालिया कोचिंग सुविधा जुगे देबे। इथिलागि आइबा 28 तारीख गुटे प्रवेशिका परीक्षा हबा। इच्छुक आशाई मानकु आइस्थानु आइबा 19 तारीख भितरे उच्च शिक्षा विभागर साम्स पोर्टाल जरिए आवेदन करबार के हबा। परीक्षार्थी माने साम्स पोर्टाल नु एडमिट कार्ड डाउनलोड करिपारबे। प्रवेशिका परीक्षार्थी पास करिथिबार 200 जन योग्य प्रार्थी को रेसिडेंशियल कोचिंग सुविधा दियाजिबा। राज्य महिला मानकु सशक्त आउ स्वावलम्बी करबार सहित सेमानकर दक्षता बढ़ावार लागि ओडिशा जीविका मिशन आ भुवनेश्वर नथिबार शिक्षानुष्ठान आईआईटी भितरे गुटे बुझामणा पत्र स्वाक्षरित हिछि। उपमुख्यमंत्री प्रभाती परिडांकर उपस्थिति आभासी जरिए ए कार्यक्रम हेतिला। स्टार्टअप भिलेज एंटरप्रिनरशिप कार्यक्रम अधीन थी आइबा 3 बछरे 150 ग्रामीण उद्योग के इनक्यूबेशन साहज मिलवा। केन्द्र सरकार 10,70,00,000 टंका अनुमोदन करथिबार बेले पहला खेपे आईआईटी के 49,00,000 टंका मंजूरी मिली। आईआईटी वैषयिक परामर्श थी एसएचजी महिला मानकर उत्पाद अंतर्जातीय स्तर न पहुंचिबा आर इटा विकसित ओडिशा गठन थी माइल खुंटा हेबा आउ महिला मानकर आत्मविश्वास के बढ़ावा बोली उपमुख्यमंत्री कहिछन। আইষ্ঠানু রাজ্যর সবু পৌরাঞ্চল ন 13 দিনিয়া নাগরিক সম্পর্ক আ ভাগিদারি অভিযান মূল হইছে। গৃহ নির্মাণ আ নগর উন্নয়ন বিভাগ তরফ মূল হইতিবার এই অভিযান আইবা 21 তারিখ তক চালবা। সহরী শাসনকে লুকর পাশে পৌঁছাবার আউ জন ভাগিদারিকে বড়াবারটা এই অভিযানের মুখ্য উদ্দেশ্য। শোভাযাত্রা, ওয়ার্ডমানকে বৈঠক, স্বচ্ছতা অভিযান সহিত নাগরিক সেবা প্রদান শিবির থি সম্মতিকর, জল সংযোগ, লাইসেন্স, গৃহ নকশা অনুমোদন বাগির সেবা মিলিপার্বা। গৃহ নির্মাণ ও নগর উন্নয়ন মন্ত্রী ডক্টর কৃষ্ণচন্দ্র মহাপাত্র কহিছন, মুখ্যমন্ত্রী নেতৃত্ব থি জনকেন্দ্রিক সহর গঠন লাগি এটা গোটে বহুত বড় পদক্ষেপ আয়। আপন মানে খবর শুনুছন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র নু। আকাশবাণী আজ 90 বছরে পাহা থাপিছে। 1936 মশিয়াথি আজর দিনে ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সর্ভিসকে অল ইন্ডিয়া রেডিও নাথি নামিত করা যাইথিলা। সেই দিন দেশর সাংস্কৃতিক সূচনা আউ প্রসারণ ইতিহাস থি গোটে বৈপ্লবিক পরিবর্তন হইতিলা। স্বাধীনতা উত্তরু অল ইন্ডিয়া রেডিও বহুত বিকাশ করিথিলা। তারপরে 1956 মশিয়াতে ইটাকে আকাশবাণী নাথি নামিত করাগলা। ইহাদে সারা দেশে আকাশবাণীর 591টা কেন্দ্র জরিয়ে 98% লোকর নিকে সূচনা ও মনোরঞ্জন ধর্মী কার্যক্রম পৌঁছা যাইপারুছে। ভিন ভিন বয়স বর্গ লোকর লাগি 23টা ভাষা আর 146টা উপভাষাতে কার্যক্রম প্রসারণ করা যাচ্ছে। আকাশবাণীর বিদেশ সেবা বিভাগ 100টা দেশকে ইতার প্রসারণ জারি রাখিছে। বহুজন হিতায় বহুজন সুখায় বার্তা নেইকি আকাশবাণী সম্বাদ সেবা বিভাগ দেশের প্রমুখ ভাষা আর উপভাষাতে অহরহ সম্বাদ ও সূচনা প্রসারণ করি করি রেডিও প্রসারণর গুণমান রক্ষা দিগে মাইল খুঁটা থাপনা করিপারিছে। আমি জানছু পৃথিবী বাহারে আমার সমুদ্র সাগে গোটে নূয় সম্পর্ক বার্তা নেইকি আজ পালন করা যাচ্ছে বিশ্ব মহাসাগর দিবস। পৃথিবী নথিবার 5টা মহাসাগর 70% নু অতকা এলাকা ন ফৈলিছে। মহাসাগর আমার গ্রহ লাগি 50% অম্লজান তৈয়ার করছি আর মহাসাগর জৈব বিবিধতার ভিল কেন্দ্রস্থলীয় পৃথিবীর 100 কোটি নু অতকা লোক প্রোটিন লাগি মহাসাগর উপরে নির্ভর করসন। হলে ভিন ভিন কারণ নু মহাসাগর মানকর নুকসান হচ্ছে। সেথিলাগি মহাসাগর মানকর সঙ্গে মনুষ মানকর সন্তুলন বনাবারকে বিশ্ব মহাসাগর দিবস পালন করা যাচ্ছে। বিশ্ব মহাসাগর দিবস অবসরে সমুদ্রকে সফা আর সুরক্ষিত রাখবার লাগি সংকল্পবদ্ধ হবার আউ অমূল্য প্রাকৃতিক সম্পদকে আইবা পিঢ়ি লাগি সংরক্ষিত রাখবার থি নিজের দায়িত্ব পালন করবার লাগি স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মুকেশ মাহালিং কইছন। পশ্চিম ওড়িশার ভিন ভিন জিলান জিলাপাল ও আরক্ষী অধীক্ষক যুগ্ম জনশুনানি শিবির আইজ হয়েছে। বৌদ্ধ জেলা হরভঙ্গা ব্লক কার্যালয় নইতিবার শুনানি শিবির থি 80টা অভিযোগ আসিলা। সেতির ভিতরু 43টা অভিযোগর তুর্তি সমাধান হয়েছে। কলাহান্ডি জেলা জুনাগড় ব্লক কার্যালয় নইতিবার শিবির থি 30টা অভিযোগ আসিলা আর তার ভিতরু 8টা অভিযোগর তুর্তি সমাধান করা যাইতিলা। বরগড় জেলা অম্বাভনা পঞ্চায়েত সমিতি কার্যালয় নইতিবার শিবির থি 119টা অভিযোগ আসিলা সেতির ভিতরু 13টা অভিযোগর তুর্তি সমাধান করা যাইতিলা। সুবর্ণপুর জেলা সোনপুর ব্লকর ঋষি মুন্ডা গ্রাম পঞ্চায়েত কার্যালয় নইতিবার শুনানি শিবির থি 27টা অভিযোগ আসিলা। নয়াপড়া জেলা সদর মহকুমা সদ্ভাবনা সভাগৃহ নইতিবার শুনানি শিবির থি আসিথিবার অভিযোগ মানকর তুর্তি সমাধান লাগি জিলাপাল অধিকারী মানকু নির্দেশ দেইছন। শিবির মানকে জিলাপাল ও আরক্ষী অধীক্ষক মানে অভিযোগ মানকু গ্রহণ করিকি তুর্তি সমাধান করবারকে বিভাগীয় অধিকারী মানকু নির্দেশ দেইছন। বিদ্যালয় ও গণশিক্ষা বিভাগ অন্তর্গত উচ্চ মাধ্যমিক শিক্ষা নির্দেশালয় অধীন থিবার সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আর সরকারি উন্নীত উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ন নিযুক্তি পাইথিবার 120 জন পিজিটি শিক্ষক শিক্ষয়িত্রীঙ্কর লাগি গোটে দিগদর্শন কর্মশালা আয়োজন করা যাইছে। সিরিপূর্ণ থিবার ইমেজ স্থানে আইষ্ঠানু এই কর্মশালা মূল হইছে। কর্মশালা 2টা খেপে জুন 8 নু 12 আর জুন 16 নু 20 তারিখ তক হেবা। পানিপাগ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ইহাদে দেশের 12টা রাজ্য ন পৌঁছিছে। ত্রিপুরা, নাগাল্যান্ড, আসাম আর অরুণাচল প্রদেশ ন মৌসুমী বায়ু গলাকাল পৌঁছিছে। গুজরাট ছড়া দেশের অলগা রাজ্যে প্রাক মৌসুমী বর্ষা দেখবারকে মিলিছে। সিয়াড়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আইবা 4 দিন ভিতরে রাজ্যের কিছুটা ইলাকা ন পৌঁছিবা বলে ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র তরফ আকলন করা যাইছে। ইতার সহিতে কালবৈশাখীর সম্ভাবনাকে নজরতি রাখিকি বৌদ্ধ সহিতে 14টা জেলাকে সতর্ক সূচনা জারি করা যাইছে। শেষে মুখিয়া খবর ফেরঘায়। ময়ূরভঞ্জ জেলান 430 কোটি নু এতকা টঙ্কার 39টা প্রকল্পর ভিত্তিপ্রস্তর স্থাপনা কলে লোকার্পণ কলে মুখ্যমন্ত্রী। বাহারলা ওড়িশা যুগ্ম প্রবেশিকা পরীক্ষা ও জেইই 2026 পরীক্ষাফল। শিক্ষা ও মনোরঞ্জনর বেতার বাণী আকাশবাণী আজ পুরা করিছে 90 বরস আর দেশের 12টা রাজ্য ন পৌঁছিলা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আইবা চার দিন ভিতরে পৌঁছিবা ওড়িশা আজর আঞ্চলিক খবর ইন শেষ হলা জুহার।

পরবর্তী ভক্তিগীত শুনন্তু কণ্ঠশিল্পী জুবিন নৌতিয়াল গাইছন্তি পুরাতন রচনারু।